পরে গাড়ওয়ালসে ওমা সিং, শ্রীমতী মহেশ্বরী দেবী, সোনু মনু, রাও লক্ষ্মী, প্রিয়ঙ্কা সৃষ্টি বনি, আরো শহর রেওর সাথ মেয়ে দিনেশ। আর এসি গীত শুনে কি ফরমাইশ আমার শ্রোতা হামে লিখতে হ্যাঁ, পার্থ রেডিও ক্লাব ছত্রপতি সম্ভাজীনগর সে রাজেশ সাবলি পাটিল, রাজদীপ রাজেশ, রাশি শীতল রাজেশ। সাথ ইয়ে ফরমাইশ আমার শ্রোতাও হমে লিখ ভেজি হ্যাঁ, আপ শ্রোতা জিনোনে ফরমাইশ লিখি হশ্চিম সিংভূম চাইবাসা ঝাড়খণ্ড সে শিবা গোপ, প্রেম গোপ, কপিল শিবাংশ গোপ, সঙ্গীতা লিপি ওর সাথ মে দীপালি গোপ, গাঁ বিটোড়া ভোর ওয়াশিম পশ্চিম বিদর্ভ সে মেসেজ শ্রোতা লিখতে হি, যোগী রাজমস্কি, শ্রী হরি, ইন্দুমতি, কবিতা মোহন, কুশাল, বিশাল মলহার সাথ মে গোবিন্দ মস্কি। আর এসি গীত শুনে কি মেসেজ শ্রোতা লিখতে হ্যাঁ, নলগুন্ডা তেলঙ্গানা সে মোহাম্মদ আমজম সদমা ফিরদোস ওর সাথ মে মুনি রেশা, ফরমাইশ আমার শ্রোতাও হমে লিখ ভেজি হ্যাঁ, আপ হ্যাঁ শ্রোতা, বিলাসপুর ছত্তিশগড় সে হেমন্ত নামদে, নন্দিনী নে হানিশা ওর সাথ মে ইনকে পরিবারজন। আর এসি গীত শুননা চাহে আপ হ্যাঁ শ্রোতা, ফরমাইশ লিখতে হ্যাঁ, রাহাট গাঁ কোম পমরাবতী সে হর্ষা রামেকর, দিলীপ, অক্ষয় রুদ্রা ওর সাথ মে রামেকর পরিবারজন। আর এসি গীত শুননে কি ফরমাইশ শ্রোতা হামে লিখতে হ্যাঁ, আপ হ্যাঁ শ্রোতা, জিনোনে মেসেজ লিখ ভেজা হ্যাঁ, গঞ্জ ডুডারা সে আফতাব অনসারী ওর ইনকে পরিবারজন। সাথ ইয়ে ফরমাইশ শ্রোতা লিখতে হ্যাঁ, আপনি মেসেজ হামে লিখ ভেজা হ্যাঁ, গেলান্দু কাঠু গোদাম তেলঙ্গানা সে রাজেশ খন্না, চিন্না পাসি, অনিতা রাজ, সুনিতা রাজ, ভানুরাজ, অমিত খন্না ওর সাথ মে আমি। আর এসি গীত শুননে কি ফরমাইশ আমার শ্রোতা হামে লিখতে হ্যাঁ, মজনু কটিলা সে কমল বালুজা, মধু সাগর বালুজা, সতনা এমপি সে উমঙ্গ মলিক, আকাঙ্ক্ষ ওর সাথ মে মাহি মলিক, ভোপালগড় রাজস্থান সে ধর্মেন্দ্র ছিপা, কপিল ছিপা, ঈশান ওর পূজা পরিহার। সাথ ইয়ে ফরমাইশ শ্রোতা হামে লিখতে হ্যাঁ, ওল্ড লিসনার্স গ্রুপ অফ ইন্ডিয়া সেন্ট্রাল জোন সে হ্যাঁ, মহেন্দ্র রবীন্দ্র সাথ মে ইনকে সদস্যগণ। সাথ ইয়ে ফরমাইশ হমারে শ্রোতা হামে লিখতে হ্যাঁ, জিলা আম্বাগড় চৌকি ছত্তিশগড় সে রিজওয়ান খান, আয়েশা, সাবিয়া, নসুরি হান। সুনতে আপ সবই কি ফরমাইশ পর লতা মঙ্গেশকর ওর সাথিও কো ফিল্ম কাজ নাম হ্যাঁ, রাম তেরি গঙ্গা ম্যালি।